আমারই নিঞ্জকে বিন্দেকা গল তসর পড়। জবে আমার ফোন চলাও বিস্তে তুড়ি, তোমারে না তো সোটেই নিন্দ আন্দি, মতলব ফোন চলানোকে বাদ বিস্তে তুড়ি, আমারে নিন্দি নি আন্দে। না আমারে নিন্দ পুরে অন্দি, যিশো শরীর বি কুচ এই খড়ে অন্দা জিয়া জানিও, ওর সাথ মে দিমাগ দা বিন্দেকা অসর পড়। ও কাপড় মোবাইল কসর এসা যে জবে আমো বিস্তে তুড়ি, নয় উদে নয় ফোন চলাও, তো ইন্দেলুই আমারে টাটু দে লাগো পিড়, পেটে দেব লাগো পিড়, সাথে যু আমার হাতকে গুটিয়ে তেন্দে বি পিড় লাগানো জেসনে দিকত হয় সক। জবে আমার ফোন তো চলায়, তো ইন্দে লুই আমার শরীর দি সুস্থি আ যাও, জিন্দে লুই আম বঠি অন্ধের না কিছু ঘরে টল দাং সাণ দে, না কিছু হাঁড় দে না ফির দে, জিন্দে লুই যু আমার শরীরে তিন্দা মোটা পায় যাও, ওর শরীর বি কমজোর হয়ে যাও। মোবাইল চলায় আমারে মস্তিক মাস্তিক যু স্বাস্থ্য তিন্দা বি গলত অসর পড়। এলো মোবাইল চলানোকে এসাদের লোক বনে, জুসে ফোন বিনা এগড়ে বি রহেনি। জবে আমার ধ্যান ফোন দেই অলা, তো জু আমার কাম তিন্দেকে আমার কাম করন কা জিউইনি বলদা। ও কাহ এসো জবে আমাকে ফোন দেখিছে বারবার, নোটিফিকেশন আলি মেসেজ আলা, তো যু আমার ধ্যান সে ইন্দা ও কি আমাকে পতনি কাম মেসেজ আলা কা নোটিফিকেশন নাই হলে, আমার যু আপনার কাম সাজু ধ্যান সে ইন্দা বটকে যাও। ও কাপড় ইন্দে কা অসর এসা যে জবে আম পড়দে লিখ দেও নেরি ইন্দে, তো আমার ধ্যান যু ফোন দাও, ইন্দেলি আমার পড়ায় লিখাই দাবি বেজায় অসর পড়ো, পড়ন লিখনকে তো ফোন ঠিক অস এলোক জমানা দে পড়ন লিখন সে যু চিজয় সে আমকে ফোন পন্দি বেটে যাও, পর যু কুচু নাড়িয়ায় সে ফোন কা গলত ফায়দা উঠাও, ফোন চলায় নাড়িয়া কা সুবিধা আগে পড়াই লিখে দা ধ্যান বটকে যাও। জব তিনকা ধ্যান পড়াইছে বটকে গোয়া, তো তিনকে পড়ন তো মন লাগদানি, তো জিন্দে লই তিনকে না তো পেপর মুজি নম্বর ঠিক আন্দে, ওর কুচ নাড়িয়া পেপর মুজি ফেলি। এলোক নাড়িয়া সোয়াড়ে ফোন দে ভিডিও গেম খেল সোশ্যাল মিডিয়া চলাও, জিন্দে লই পড়াই লিখাইছে তিনকা ধ্যান বটকদা লাগা। ফোন চলানোক অসর সিধা আমার শরীর দান পড়দা ইয়া পড়াই দানি পড়দা, ইন্দে কসর আমারে গাঁও পরিবার আস পড়োস সমাজ দা বিন্দে কা অসর পড়ো। এবার আগড়ে আগড়ে তো এসব থিও যে ফোন থিও, তো আগুটো থেকে গাঁও পুঁডে বুড়দে ফিরে গে বকতে, তুই আগু রাখো তুই বক্ত কাটে, এলো রে শোয় যে আদমি কই আপনার আপনার ফোনে তীর ফোন পাঁড়ে নে রে, তো যিন তিনকা যু আপনার পরিবারকে লোককে সাথে গাঁওকে লোক সাথে যু তিনকা সম্বন্ধ থিয়া বাতচিত থে সে যে এবে কম হয়ে গে। এক অসর ফোন কা আমার যু নানানে নাড়িয়ায় তিন পন্দি আমারে যে যে ফোন ইন্দেকা বহত অসর লাগে পড়দা, এবার যু নানানে নাড়িয়ায় এক এক দুই দুই সালকে তি তি সালক নাড়িয়ায় সে বি ফোন বিনা রহেনি, জবে তুড়ি তিনকু তো ফোন দেখাই দু তব তুড়ি সে খাণকে খাঁদেনি, না তব তুড়ি সে শুধ দে জব তুড়ি সে ফোন দেখ দে, তো এবে নাড়িয়া এসে রো আগড়ে আগড়ে তো এসব তুই যে জব নাড়িয়া স্কুল সেয়া থাকুন্ডে আজ নাড়িয়া ঘরেই হতে সে জব খেল দৌড়তে যাওয়াতে গাঁ পুন্ডে, তো মা বাবা ফিরে হোটেল যাওয়াতে তিনুডে বয় দিও, ওর এবার এসো এবার নাড়িয়া ফোন চলান দেখি কোমরে পুঁডে বঠি হন্দে, এবার মা মা বাবা জোরে বলে যে বেড়ে যাও খেলতে, তবে এবার খেলতে জানদেনি, তো এসার অসর পড়ে ইত ফোন কা এক নুকসান হয়ে যাস যে ইন্দে লুই সাইবার অপরাধ ওর সুরক্ষা কা খতরা বি বড়দা লাগা, জিন্দে অনলাইন ধোকাধড়ি জেসনি ফোরজি কল আও কুণিয়ে মেসেজ কর তুই আমাকে ওই ওটিপি মাঙ্গো ওর আম ওটিপি দেয় দেও জিসে যে ওটিপি আম আগু দেও তুই আমার অ্যাকাউন্ট সে রুপিয়ে কটে যাও, এসনি এসনি যে ধোকাধড়ি এ জিন্দেকে সাইবার ক্রাইম বলি তিন্দেকে খতরা বি ফোন সা বড়দা লাগা। এবে এ খতরা ফোন এসা যে আজকালে গাড়ি তো সবই কুয়ে সবে আসো এলোক জমানে দে ড্রাইভার, তো গাড়ি চলে নেমে সব ধ্যান তিনকা ফোন হদা যে আয়ানি কুচ মেসেজ আয়ানি ফোন আর ধ্যান তিনকে ফোন হদা, যে ইউটা সে ধ্যান ফোন হতা গাড়ি চলানো দান ধ্যান রহন দর তুই তিন দেখে বসে সে অ্যাক্সিডেন্ট বি বেজায়, তো ফোন লই অ্যাক্সিডেন্ট কা খতরা বি বেজায় আস আমার জানেকে বি ফোন সে খতরা আস, তো জুন যিবি বা তো আমি বি তোড়ি করিয়ে সে যা দি মোবাইলকে নুকসানকে বারে দি করি, আমি বি তোড়ি শুণু যে কা কা নুকসান ফোনকে মোবাইলকে অসয় ওর কেসে কেসে ইন্দে কা আমকে গলত অসর পড়, এবে দেখবে যে

বাইসি দোক জুগি থাকু কলাকার তেকে স্নেও উষা কিরণ জি বাইসি দোক হালিঙা দোক ওমস কাশা জু তরংসং সু দোক ইউয়া পিড়ি নং একল পরিবার উবার ইউবাশো তেকে স্নেও বাইসি খ্যানতা জু তরংসং জু পরিবার বিখরে দো জুসু দোক আইলি কই কারণ তসনেও হালিঙা তরংসং মি নু লালচ বদে দো বিউ পান্থ পেরা দোক আনেঙা নু কমই মদে আতে বায়া মা কুশো চেকি দোক আঙুই পরেন না চালো আই দোক গই তেক চালশো হদে সি দোক জু পরিবার তালমেল বিঠেন মা হানু মন্দে হনে দোক ওম সংু বাতং বদ্যাশমা তংমা ওম সং খেন দা জু হতরা মাজর মে কু বেরং দি পেরং চে একে দোক ওয়াল খুশ নি স্তোচ পরিবার কমো জা চ্যাব দি কম্যাশ্যা কম দোচ দোকলি দোক চে কি দোক একে আচেস ই পান্থ তোষসি দোক হাসি খুশি জু জীবন বিতোষ মধ্যে বয়সি আই তলিংসং খেন্দা জু নু জমানো উমরু ফরক নিমিক দেনসলি উস্কে নু পিড়ু মাজ নিশকি নু সোচ খেসি খেসি হাচো বেও নিশকি পিড়ি নেস নংলো আপস দোক হাতুই সমজেন মহানু মধ্যে নু পিড়ি উস্কে নু বাতানু পুরানা সোচ রেঙু দাম মাচালো হনে দোক উসমিলি জু সময় অনুসার আনেগা নু কমো বদলাব কান মহানু মধ্যে হালেঙা দোক ইদংগে উসপেরা তা দোক সমঝদালি নিজ বই কি দোক কিনে হালে লানালি লানিজ জু জমানো হিসাবস রেঙু কিনে আনু খুশি রেঙু হনে রিংজালি নিজ ইদংগে দোক আঙু মাই চসলানো রেঙু দুঘং দাংজালি নিজ পরিবার কমো নিশকি পিড়িউ দোক জু বিচার মাড়িক মিং দেন্স দোক দো পরিবার টুটে দো মধে বয়সি দোক হুনাও বেরং খ্যান দা জু আমা বানু খেসি তোষ মিং দেন্স দোক জু ছাঙানু পরবরি শো কমি তাঙিম বোদো দুনিও তলিংসং আমা বানু তাঙেস ছাঙানু পরবরি শিলানিং ওয়াল মুশকিলা চো জুসু দোক কই কারণ অমসক বদোনিও হালেঙা জু অমসলিগ কিনে নু রিঙে জু টেকনোলজি জমানা বুনিক দেন্স দোক আইত আমা বয়া নিশকি নু নোকরি লানিক দেন্স দোক জু সমস্যা বদো

বেশি দোক কেদারনেগি স্লানশি গিথং উদেনসি তুরুকু প্রোগ্রামু বকলি শুঙা তো আর মে হে ছুকশে দাস্তং আঙু ইজাজত কেচ কি নেচে কি নু নমস্কার।

তাজির আমার যে কুলবি লোকগীত শুন টেলা দেবী আওয়াজ দি তা এ লোকগীতা সঙ্গে আমার আজকে কুলবি কার্যক্রম ওক্ত বি পুরো হুয়া গুলপাল বর্মালে ইজাজত দেয়া নমস্কার।